শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুরা, আশা করি ভালো আছেন। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের চিঠিপত্র ও ফেসবুক কমেন্ট পড়ব, থাকবে হিরোশিমা দিবস ও নাগাসাকি দিবস প্রসঙ্গে কিছু কথা। এছাড়া পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির অষ্টম পর্ব। সঙ্গে থাকুন বন্ধুরা। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: আজ 9ই আগস্ট। মানব সভ্যতার ইতিহাসে 1945 সালের এই দিনটি এবং এর তিন দিন আগে 6ই আগস্ট কালো অক্ষরে চিহ্নিত হয়ে রয়েছে ভয়ঙ্কর নিষ্ঠুরতার দুটি দিন হিসেবে। 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমার উপর পারমাণবিক বোমার দানবিক হামলা এই শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। নিঃশেষ হয়ে যায় অসংখ্য প্রাণ, তবু জিঘাংসার নিবৃত্তি হয়নি। তিন দিন পর 9ই আগস্ট জাপানের নাগাসাকি শহরের উপর চালানো হয় বিধ্বংসী পারমাণবিক বোমার বিভীষিকাময় এক হামলা। সেখানেও নিঃশেষ হয় অসংখ্য প্রাণ এবং শহরটি পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে।
1: পারমাণবিক বোমার আঘাতে সেই মুহূর্তে এবং তার অব্যবহিত পরেই শুধু নয়, এই দুটি শহরে মানুষ পরেও তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শজনিত নানা রোগ ব্যাধিতে ভুগেছেন এবং মারা গিয়েছেন পরবর্তীকালেও, যার সমাপ্তি এখনও ঘটেনি। আমরা জানি পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণাম কী ভয়ঙ্কর। ভুক্তভোগী যারা, তারা সহ কিছু মানুষ পৃথিবীর বুক থেকে এই অস্ত্র বিলোপের আহ্বান জানিয়ে আসছেন। এরকমই একজন সোচ্চার ব্যক্তি হলেন নাগাসাকির মেয়র সুজুকি শিরো। তিনি হলেন হিবাকুশা পুত্র। 1945 সালের পারমাণবিক বোমা হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের বলা হয় হিবাকুশা। সুজুকির বাবা মা দুজনেই হিবাকুশা। তাদের বেদনাদায়ক অভিজ্ঞতার কথা বিশ্বমঞ্চে তুলে ধরছেন সুজুকি এবং আরও নানাভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা চালিয়ে আসছেন। তার এই প্রচেষ্টা ও পটভূমির ওপর আলোকপাত করে একটি মর্মস্পর্শী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আমাদের ওয়েবসাইটে নেপথ্যের গল্প পাতায়। শিরোনাম হচ্ছে হিবাকুশা পুত্র নাগাসাকি মেয়রের জাতিসংঘে রাখা বক্তব্য। বন্ধুদের সবাইকে অনুরোধ করছি প্রতিবেদনটি অবশ্যই পড়ে দেখুন।
0: পারমাণবিক হামলায় প্রাণ হারানো সকল ব্যক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে প্রতি বছর হিরোশিমা দিবস ও নাগাসাকি দিবস পালিত হয়। আমরাও আজ হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমায় প্রাণ হারানো সকল ব্যক্তির কথা স্মরণ করে তাদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছি।
1: এবারে কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। 12ই এপ্রিলের রবিবাসরীয় আসরে চিঠিপত্র, ফেসবুক কমেন্ট ও কাঞ্জি কুইজের পাশাপাশি একটি বড় অংশ জুড়ে ছিল 19শে এপ্রিল অনুষ্ঠিত 25তম টোকিও বৈশাখী মেলার প্রধান সমন্বয়ক শেখ আলিমুজ্জামানের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি মন কেড়েছে পূর্ব বর্ধমান হাটশিমলার প্রদীপ বসাকের। শ্রোতাবন্ধু চিঠিতে লিখেছেন, শেখ আলিমুজ্জামানের সাক্ষাৎকারটি ছিল অত্যন্ত তথ্যবহুল ও

0: প্রাণবন্ত। তাঁর কথাবার্তায় স্পষ্ট হয়েছে কিভাবে সুদূর জাপানেও বাঙালিরা নিজেদের সংস্কৃতি ও উৎসব উদযাপনের আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণীয় দিক ছিল কাঞ্জি কুইজ। জাপানি ভাষা ও লিপির প্রতি আগ্রহ সৃষ্টি এবং তা শেখা আনন্দময় করে তোলার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
1: সাক্ষাৎকারটি ভালো লাগার কথা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর কুশমন্ডির দেবাশিস গোপের চিঠিতেও। ওই আসরে একটি ভিডিও ক্লিপের প্রসঙ্গ ধরে চেরি ফুল নিয়ে হয়েছিল এক টুকরো আড্ডা, যা খুব উপভোগ করার কথা জানিয়েছেন শ্রোতাবন্ধু।
0: আসরটি শুনে বীরভূমের শীষ মোহাম্মদ শিশান ফেসবুকে লিখেছেন, শেখ আলিমুজ্জামানের সাক্ষাৎকারটি শুনে বেশ উৎফুল্ল হলাম। 25 বছরের চেষ্টায় তিনি এবং অন্যান্যরা টোকিও বৈশাখী মেলাকে চূড়ান্ত সাফল্যের পথে নিয়ে গিয়েছেন, এটা খুবই প্রশংসনীয়।
1: মেলা প্রাঙ্গণে এনএসকে ওয়ার্ল্ড জাপানের স্টলের বিষয়ে জানানো হয়েছিল এই সাক্ষাৎকারে, যা শুনে চিঠিতে দারুণ আনন্দ প্রকাশ করেছেন শ্রোতাবন্ধু শীষ মোহাম্মদ শিশান।
0: এরপর 10ই মে রবিবাসরীয় আসরে এক প্রতিবেদনে এই স্টল সহ 25তম টোকিও বৈশাখী মেলার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছিল। আসরটি শুনে আকবর হায়দার কিরণ লিখেছেন, টোকিওতে বৈশাখী মেলার অসাধারণ বর্ণনা, বিশেষ করে এনএইচকের স্টল নিয়ে গল্প ছিল খুবই ভালো লাগার বিষয়। এই চিঠিতে শ্রোতাবন্ধু মেলার ভিডিও দেখার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছেন।
1: বন্ধু, আশা করছি আপনি ইতিমধ্যেই এই মেলা নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও দেখেছেন, যা ফেসবুক এবং ওয়েবসাইটে পোস্ট করা হয়েছিল 2রা জুন। এই ভিডিওর শিরোনাম 25তম টোকিও বৈশাখী মেলা 1433। 2027 সালের 10ই মে পর্যন্ত এই ভিডিওটি আমাদের ওয়েবসাইটে থাকবে।
0: প্রিয় বন্ধু, যদি এখনও না দেখে থাকেন তাড়াতাড়ি দেখে নিন ওয়েবসাইট থেকে, আমার বিশ্বাস দারুণ উপভোগ করবেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি এই ভিডিওটি ভীষণ উপভোগ করেছি। মেলার যে প্রাণচাঞ্চল্য এবং উৎসব মুখর পরিবেশ, সেগুলো স্পষ্ট অনুভব করেছি। মেলায় যেতে না পারার আফসোস আমার কিছুটা হলেও দূর হয়েছে এই ভিডিও দেখে। বন্ধুদের সকলকেই অনুরোধ করছি, যারা এই ভিডিও এখনো দেখেননি তারা অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো।
1: ইতিমধ্যে এই ভিডিও প্রসঙ্গে তাবারাকা তাবু ফেসবুকে জানিয়েছেন যে আয়োজনটি তার খুব ভালো লেগেছে, হয়তো এই ভিডিও দেখেই তিনি এই মেলা সম্বন্ধে সম্যক ধারণা লাভ করেছেন। যাই হোক, মতামতের জন্য সকল বন্ধুদের ধন্যবাদ জানাই। আশা করছি আজকের আসর নিয়েও আপনারা লিখবেন।
0: এগারোই আগস্ট জাপানে ইয়ামানোহি বা পর্বত দিবস উপলক্ষে সরকারি ছুটির দিন। দেশের পাহাড় সম্পর্কে লোকের জ্ঞান ও পার্বত্য এলাকার পরিবেশ সংরক্ষণে মানুষের সচেতনতা বাড়াতে, সেই সঙ্গে পর্বতের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য বিশেষভাবে নির্ধারিত এই দিন। উল্লেখ্য, জাপানে স্থলভাগের প্রায় 70% হচ্ছে পার্বত্য এলাকা।
1: বন্ধুরা, এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 9ই জুলাই আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় ভূমিকম্প বিধ্বস্ত জাপানের নোতো অঞ্চলের বিমানবন্দরে পোকেমনের ছোঁয়া শিরোনামের একটি ক্লিপ। বিশ্ববিখ্যাত পোকেমন চরিত্রগুলোর মাধ্যমে মধ্য জাপানের ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের একটি বিমানবন্দরকে নতুন রূপে তুলে ধরা হয়েছে। 2024 সালে এই অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছিল। নতো বিমানবন্দরটির নাম এখন সাময়িকভাবে পরিবর্তন করে রাখা হয়েছে নতো সাতোইয়ামা পোকেমন উইথ ইউ এয়ারপোর্ট। ইশিকাওয়া জেলা আশা করছে যে অনেক পর্যটক এখানে আসবেন এবং নতো অঞ্চলের পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রক্রিয়াকে গতিশীল করতে সহায়তা করবেন।
0: হ্যাঁ, পোকেমন থিমের সাজসজ্জা এই বিমানবন্দরটিকে দারুণ উজ্জ্বল করে তুলেছে। 15ই জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় একটি ক্লিপ, যার শিরোনাম ওবন উৎসবের ঐতিহ্যবাহী লণ্ঠন তৈরিতে ব্যস্ত গিফু জেলার কারিগরবৃন্দ। আগস্টের মাঝামাঝি সময়ে জাপানের ওবন উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে দেশটির মধ্যাঞ্চলীয় গিফু জেলায় হাতে তৈরি ঐতিহ্যবাহী লণ্ঠন তৈরির কাজ পুরোদমে চলছে। হ্যাঁ, এই লণ্ঠনের গায়ে আঁকা চিত্রকর্ম ভারী সুন্দর, আমি দেখেছি ভিডিও ক্লিপটি, আর ততটাই মনোমুগ্ধকর হচ্ছে এর স্নিগ্ধ মৃদু আলো, যা আমার ভীষণ ভালো লেগেছে। এই আলো যেন মনে প্রশান্তির প্রলেপ বুড়িয়ে দেয়।
1: দিদি একদম ঠিক বলেছেন, আমারও বেশ সুন্দর লেগেছে।
0: হ্যাঁ, সত্যি খুব সুন্দর।
1: হ্যাঁ, এরপর 16ই জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় হাকাতা গিয়ন ইয়ামাকাসা

0: সর্বকালীন উৎসবের চূড়ান্ত প্রকাশ ঘটেছে ফুকুওকায় শিরোনামের একটি ক্লিপ। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা জেলার হাকাতা এলাকায় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি গ্রীষ্মকালীন উৎসবের চূড়ান্ত মুহূর্তে কাঁধে ভারী সজ্জিত কাঠামো বহন করে রাস্তা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যান বিভিন্ন দলের লোকজন। হাকাতা গিয়ন ইয়ামাকাসা উৎসবের ইতিহাস 780 বছরের বেশি পুরনো। এটি জাপানের একটি গুরুত্বপূর্ণ বিমূর্ত লোক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত এবং ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত।
1: দারুণ জমজমাট উৎসবটি যে কতখানি রোমাঞ্চকর আমি সেটা উপলব্ধি করলাম এই ভিডিও ক্লিপটি দেখে। এরপর 23 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় ওই তার বানর উদ্যানে বানরদের জন্য বিশেষ পুল নির্মাণ শিরোনামের একটি ক্লিপ। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওইতা জেলার তাকাসাকি ইয়ামা ন্যাচারাল জুলজিক্যাল গার্ডেন 18 জুলাই উদ্যানের বানরদের জন্য একটি জলাধার বা পুল চালু করেছে। তীব্র গরম থেকে প্রাণীদের স্বস্তি দিতে এবং দর্শনার্থীদের বুনো বানরগুলোকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে প্রতি বছরই এই পুলটি তৈরি করা হয়। পুলটি 31 আগস্ট পর্যন্ত খোলা থাকবে। তাকাসাকি পর্বতমালায় প্রায় 760টি বুনো জাপানি ম্যাকাক বা এক ধরনের বানর বাস করে। উদ্যান কর্তৃপক্ষ খাবার দিয়ে এই বুনো বানরগুলোকে বশ বা পোষ মানিয়ে থাকে।
0: একই দিনে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা আরেকটি ক্লিপের শিরোনাম জাপান জুড়ে মানুষ এই সপ্তাহেও তীব্র দাবদাহ মোকাবেলা করছে। সারা দেশ জুড়ে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় বেড়ে গেছে। 23 জুলাই শিজুওকা জেলার হামামাৎসু শহরে তাপমাত্রার রেকর্ড 41.1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। টোকিও ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে 22 জুলাই হিটস্ট্রোকের সন্দেহে 453 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। টোকিও মেডিকেল এক্সামিনার্স অফিস জানিয়েছে টোকিওর কেন্দ্রীয় 23টি ওয়ার্ডে হিটস্ট্রোকের সন্দেহে 6 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া এজেন্সি হিটস্ট্রোক প্রতিরোধ কল্পে প্রচুর পরিমাণে পানি এবং লবণ জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছে। একই সাথে এজেন্সি এয়ার কন্ডিশনের ব্যবহার অব্যাহত রাখারও পরামর্শ দিচ্ছে। এছাড়াও দীর্ঘ সময় ধরে বাইরে কোনো কাজ করা থেকে বিরত থাকার জন্য তারা আহ্বান জানাচ্ছে।
1: বন্ধুরা, এই ভিডিও ক্লিপগুলো আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। আজ সবশেষে আমরা পুনঃপ্রচার করব সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3-র 8ম পর্ব, যার শিরোনাম হল সুনামি সতর্কতা এবং সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়েছে।
2: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
3: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।

0: আজ আমরা
1: সুনামি
0: বা সুনামি সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখব। প্রথমে একটি নমুনা সংবাদ শোনা যাক।
2: সুনামি কেইহো তো সুনামি চুই হো গা দেমাশিতা। সুনামি কেইহো গা দেতেইরু চিইকি নো মিনাসান ওয়া ইমাসুগু তাকাই তোকোরো এ নিগেতে কুদাসাই। 津波注意報が出ている地域の皆さんは、海岸や川の河口付近には近づかないでください。
0: チョルン、プロティティバッケルアルト、ジェネニー。
2: 津波警報と津波注意報が出ました。
0: 津波シャトルコタエバン、津波ニエシャトルコタカルパラマッシュ、ジャリコラホエチェ。
2: 津波警報。
3: マネ、津波シャトルコタ。
2: 津波注意報。
3: ホロ、সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ।
0: এবারে পরবর্তী বাক্য।
2: সুনামি কেইহো গা দেতেইরু চিইকি নো মিনাসান ওয়া ইমাসুগু তাকাই তোকোরো এ নিগেতে কুদাসাই।
0: সুনামি সতর্কতা জারি করা এলাকার সবাই অবিলম্বে একটি উঁচু জায়গায় সরে যান।
2: চিইকি
3: মানে হলো এলাকা।
2: মিনাসান
3: বলতে সবাইকে বোঝায়।
2: ইমাসুগু
3: অর্থ অবিলম্বে।
2: তাকাই তোকোরো
3: হলো উঁচু জায়গা, আর
2: নিগেতে কুদাসাই
3: মানে সরে যান বা পালিয়ে যান। পরিস্থিতি বিপজ্জনক হলে
2: ইমাসুগু নানিনানি শিতে কুদাসাই,
3: এই ধরনটি প্রায়ই ব্যবহৃত হয়।
0: এবারে শেষ বাক্য।
2: সুনামি চুই হো গা দেতে ইরু চিইকি নো মিনাসান ওয়া কাইগান ইয়া কাওয়া নো কাকোউ ফুকিন নি ওয়া চিকাজুকানাইদে কুদাসাই।
0: সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ জারি করা এলাকার সবাই সমুদ্র উপকূল কিংবা নদীর মোহনার কাছাকাছি যাবেন না।
2: খাইগাং
3: মানে সমুদ্র উপকূল এবং
2: খাওয়া
3: হল নদী।
2: কাকোফকিং
3: বলতে বোঝায় নদীর মোহনার আশপাশে।
2: চিকাজুকানাইদে কুদাসাই
3: অর্থ হল কাছাকাছি যাবেন না।
0: আচ্ছা,
1: সুনামি কেইহো
0: এবং
1: সুনামি চুইহো
0: বলতে আসলে কি বোঝায়?
3: সুনামি সতর্কতা এবং সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ তিন ধরনের হয়। প্রথমটি হল
2: ও সুনামি কেইহো
3: বা বিশাল সুনামি সতর্কতা। এটি জারি করা হয় যখন সুনামির আনুমানিক সর্বোচ্চ উচ্চতা 3 মিটার অতিক্রম করে। দ্বিতীয়টি হল
2: সুনামি কেইহো
3: বা সুনামি সতর্কতা। এটি জারি করা হয় যখন সুনামির আনুমানিক সর্বোচ্চ উচ্চতা 1 থেকে 3 মিটারের মধ্যে হয়। এই সতর্কতাগুলো জারি করা হলে অবিলম্বে উঁচু জায়গা বা সুনামি আশ্রয় ভবনের মতো নিরাপদ স্থানে সরে যান।
0: তৃতীয়টি হল
1: সুনামি চুই হো
0: বা সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ, তাই না?
3: ঠিক বলেছেন। এটি জারি করা হয় যখন সুনামির আনুমানিক সর্বোচ্চ উচ্চতা 0.2 মিটার থেকে 1 মিটারের মধ্যে হয় এবং যখন সুনামি থেকে দুর্যোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে সমুদ্রে থাকা লোকজনকে অবিলম্বে সেখান থেকে উঠে এসে সমুদ্র উপকূল থেকে সরে যেতে হবে।
0: এবারে চলুন
1: নিগেতে কুদাসাই
0: এই বাক্যাংশ ব্যবহৃত হয়েছে এমন একটি নমুনা বাক্য দেখা যাক।
2: ওচিচিতে তাদাচিনি স্কোশি দেমো তাকাই তোকোরো এ নিগেতে কুদাসাই।
0: মাথা ঠান্ডা রেখে অবিলম্বে সামান্য হলেও উঁচু কোনো জায়গায় সরে যান।
2: অচিচিতে
3: অর্থ হল মাথা ঠান্ডা রেখে এবং
2: তাদাচিনি
3: হল অবিলম্বে, যা
2: ইমাসুগু
3: এর একই অর্থ প্রকাশ করে।
2: স্কোশি দেমো
3: মানে সামান্য হলেও। এগুলো ছাড়া এভাবেও সতর্ক করা যেতে পারে।
2: কেশিতে উমি নি চিকাজুকানাইদে কুদাসাই
0: কোনোভাবেই সমুদ্রের কাছাকাছি যাবেন না।
2: কেশিতে নানি নানি শিনাইদে কুদাসাই
3: এটি খুব শক্তিশালী একটি অভিব্যক্তি যার মাধ্যমে কিছু না করার আহ্বান জানানো হয়। এই ধরনের অভিব্যক্তি শুনতে পেলে মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন।
0: বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা সুনামি সংক্রান্ত বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
2: 津波警報と津波注意報が出ました。
3: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
0: さようなら。
4: এদিকে দেখতে দেখতে আমরা আসরের শেষ দিকে চলে এসেছি। আজ বিদায় নেওয়ার আগে 22শে শ্রাবণ তিরোধান দিবস উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে জানাই আমাদের প্রণাম। তিনি প্রতিষ্ঠিত আছেন আমাদের অন্তরে। জীবনে চলার পথে সব অবস্থাতে তাঁর সৃষ্টির অখণ্ড জ্যোতি আমাদের শক্তি যোগাবে। বন্ধুরা, কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
5: সায়োনারা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, এ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই, আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য রয়েছে জাপান প্রবাসী। এতে শুনবেন টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তানিয়া হোসেনের একটি সাক্ষাৎকার, শুনবেন কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব। আজ প্রথমে রয়েছে জাপান প্রবাসী। শুনুন টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তানিয়া হোসেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি অনলাইনে গ্রহণ করেছেন আমাদের সহকর্মী শিপন দাস।
2: প্রিয় শ্রোতা, জাপান প্রবাসী পর্বে আমাদের সাথে আজ রয়েছেন ডক্টর তানিয়া হোসেন। ডক্টর তানিয়া হোসেন 2000 সালে জাপানে আসেন। প্রথম এক বছর তিনি নিবিড়ভাবে জাপানি ভাষা শেখেন। এরপর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 2012 সালে তিনি ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি নিয়মিত ক্লাস ও সেমিনার পরিচালনা করছেন। ডক্টর তানিয়া হোসেন, এনএসকিউএল জাপান বাংলা সার্ভিসের জাপান প্রবাসী আলাপনে আপনাকে স্বাগত জানাই। আপনি কেমন আছেন?
3: ধন্যবাদ, আমি ভালো আছি।
2: প্রথমেই আপনার শুরুর দিনগুলো সম্পর্কে জানতে চাই। 2000 সালের দিকে আপনি যখন জাপানে আসেন, আসার পেছনের কারণ কি ছিল এবং সেই সময়ে একাকী এই দীর্ঘ পথ চলা এবং নিজেকে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতাটাই বা কেমন ছিল?
3: আমি যখন প্রথমে জাপানে আসি, সেই সময়কার জাপান কিন্তু এখনকার জাপান থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। আমাদের মতন বাঙালি মেয়েদের মানুষ রাস্তায় কম দেখতো, এখন তো আপনি অনেক দেখতে পারবেন, এবং বাবা মাও আসতে দিতে চাইতো না একা। যখন প্রথমে আমি আসলাম, তখন যখন আমি রাস্তা দিয়ে হাঁটতাম, তো যারা রাস্তায় কাজ করতেন, যখন স্কুলে যেতাম, আমাকে অনেকে জিজ্ঞেস করতেন, আপনি কোন কারিয়াসানের ওয়াইফ, মানে আপনার হাজবেন্ড কোন রেস্টুরেন্টে কাজ করে। এটাই ছিল আর সাধারণত সবাই ডিপেন্ডেন্ট ভিসা আসতে, আমি যে একটা ছাত্রী হিসেবে বা স্কলারশিপ নিয়ে বিদেশে এসেছি, এটা তাদের কাছে খুব রেয়ার ছিল, যেহেতু সাইতামাতে ছিল, টোকিও ছিল না। যদিও আমার অর্থনৈতিক ভাবে খুব একটা প্রেশার ছিল না, ভিসার প্রেশার ছিল, কিন্তু যেহেতু আমি স্কলারশিপে নিয়ে এসেছি, তারপরেও আপনার জাপানি ভাষার প্রেশার একটা ছিল যেটা শিখতে হবে। আমার প্রতিবেশীরা প্রচন্ড সাপোর্ট করেছেন, যারা আশেপাশে সিনিয়র সিটিজেন ছিলেন, ওরা কাছ থেকে আমাকে ফল পেরে ডাকতেন, বা কখনো কখনো কফি শপে বসলে আমার সাথে কথা বলতেন, কেউ আবার ডিকশনারি নিয়ে বসতো, এখনকার মতন তো আসলে আইফোন ছিল না, সবাই ডিকশনারি নিয়ে আমার সাথে কথা বলতে যেত। তো এইভাবে আমি আস্তে আস্তে ওনাদের সাথে ভাষা শিক্ষার মাধ্যমে, আর আমি মানুষ হিসেবে একটু ফ্রেন্ডলি, তো ওনাদের সাথে আমি মিশে গিয়েছি।
2: হ্যাঁ, মিশ্র অভিজ্ঞতা এবং ব্যাপক পরিবর্তন হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। আপনি বাংলাদেশে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। সাধারণত ইংরেজি সাহিত্যে শিক্ষার্থীদের লক্ষ্য থাকে ইংরেজি মাতৃভাষা এমন কোন দেশ, কিন্তু সেই ধারা ভেঙে আপনি কেন উচ্চশিক্ষা বা ক্যারিয়ারের জন্য জাপানকেই বেছে নিলেন?
3: আসলে আমার ছেলেবেলা থেকে না জাপানের প্রতি একটা প্রচন্ড আগ্রহ ছিল। আমরা তো ছোটবেলায় ওশিন নামক একটা সিনেমা দেখাতো, মনে আছে টেলিভিশনে, ওই কিমোনো, সামুরাই, চংমাগে, এগুলো দেখতে না আমার মানে মনে হতো যে জাপানি ছেলেরা বানিয়ে হচ্ছে এরকম। তারপরে দেখলাম একটা স্কলারশিপ এসছে, রোটারি অ্যাম্বাসেডর স্কলারশিপ, ভাবলাম আমি তো কিমোনো পরার দেশে যাব। যদিও আমার মানে ভাষা ইংরেজি ভাষাটা হয়তো ভিন্ন, এটা একটা প্লাস পয়েন্ট যে জাপানের মতো একটা সমৃদ্ধ ভাষা আমি শিখতে পারবো। যেহেতু আমি ভাষা তত্ত্বে কাজ করি, আমার তো ভাষার প্রতি আগ্রহ আছে, যেটা আমি আমেরিকা গেলে তো শিখতে পারতাম না। এছাড়া আমার স্কলারশিপ যেটা পেয়েছিলাম, রোটারি অ্যাম্বাসেডর স্কলারশিপ, ওটার কন্ডিশন ছিল 1 বছর ভাষা শিখতে হবে, ইংরেজি আর শেখার কিছু ছিল না, ভাবলাম জাপানি শিখি। তারপরে যখন আমি অ্যাপ্লাই করা শুরু করলাম, মানে অ্যাপ্লাই মানে আমি যার কাছে করতে চাইলাম ডক্টরেট, দেখলাম উনি জাপানি চলে আসছেন, ICU-তে, ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি, উনি ভিজিটিং প্রফেসর। উনি বললেন আমি 3 বছর থাকবো, তুমি এখানে এই ডক্টরেটের জন্য ট্রাই করো। দেন আমি পরীক্ষা দিলাম, পাশ করলাম, আমার আবার স্কলারশিপ রোটারিরই হয়ে গেল। তো সব মিলে ব্যাটামলে মিলে যাওয়াতে ভাবলাম জাপান থেকে যাই। সবচেয়ে বড় কথা কি, প্রথম বছরের যে ধাক্কাটা, কষ্টটা আমি কাটিয়ে উঠে এই সমাজে এমন ভাবে মাত্র সেটেল হওয়া শুরু করলাম, আবার পুনরায় সেই চ্যালেঞ্জটা আমি আবার নিব, ওই রকম সাহস আর করি নাই। ভাবলাম এর চেয়ে ভালো তো আর কোনো দেশ থাকবে না, আসলে একটা চমৎকার অসাধারণ একটা দেশ একটা মেয়ের জন্য। তো ভাবলাম আই এম ভেরি হ্যাপি হিয়ার।
2: মনে হচ্ছে জাপানে এসে জাপানের প্রেমে পড়ে গেলেন, এরকম
3: কিছুটা তো তাই, মানে প্রচন্ড ভালোবাসা কাজ করে, এটা তো অবশ্যই আছে।
2: একটু আপনার গবেষণা এবং আপনার কর্মজীবনের দিকে ফোকাস করি, ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে এখন কি নিয়ে আপনার ব্যস্ততা কাটছে?
3: এখন আসলে আমি এই বছরটা একটু বেশি ব্যস্ত। এবছর আমাকে 21টা ক্লাস দেওয়া হয়েছে এবং 21টা ভিন্ন ভিন্ন, মানে কোনোটা হয়তো মানে ভাষা বিজ্ঞান নিয়ে যদি আমি পড়াই এটা 4টা, আর বাদ বাকি ধরেন আপনার কালচার সংস্কৃতি বিভিন্ন দেশের পপ কালচার জাপানিজ পপুলার কালচার, তারপরে ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশের কম্পারেটিভ কালচার অ্যান্ড কন্টেম্পোরারি জাপানিজ কালচার, যেটা আবার পপ কালচার থেকে ডিফারেন্ট। তাছাড়া আমাকে সেমিনার করাতে হয়, ডক্টরাল সেমিনার করাতে হয়, আন্ডারগ্রেড সেমিনার করাতে হয়, এমএস সেমিনার করাতে হয়। এছাড়াও আমাকে অনেক কমিটি করতে হয়, রিক্রুটমেন্ট কমিটি আছে, অ্যাডমিশন কমিটি আছে, বেসিক কনসেপ্ট কমিটি আছে, প্লাস আমার এর সাথে আমি টোটাল 25টা প্রজেক্টের সাথে জড়িত বিভিন্ন দেশে, তার মধ্যে 12টা চলছে এখন। তো এগুলো নিয়ে আমি প্রচন্ড ব্যস্ত। আর আমার নিজস্ব যে প্রজেক্ট আমরা গত বছর এটা শুরু করেছি, এটা ওয়াসেদা ইনোভেশন, এটাকে বলে টেস্ট স্টাডি। এটা হচ্ছে আপনাকে কম্পিউটারের মাধ্যমে আমরা N1, N2, N3 এটা শিখিয়ে দেবো। আপনি 3 মাসের জন্য লগ ইন করবেন আমাদের প্ল্যাটফর্মে, আপনি একটা জিনিস পাস না করে নেক্সট যেতে পারবেন না। ওটা পাস করলে আপনি যখন N3 পরীক্ষাটা দেবেন আপনি আলটিমেটলি N3 পাস, কারণ এখন অনেকে আসছে SSW ভিসা, TATP ভিসা, আমাদের এটা লাগে। এখন ঘরে বসে মোবাইল ফোন থাকলে আপনি জাপানিজ ভাষা শিখতে পারবেন, কারণ আমাদের এই প্ল্যাটফর্মে আমি কাজ করছি আর দুটো বইয়ে কাজ করতেছে এখন। মোটামুটি আমার এগুলো নিয়ে একাডেমিক ওয়ার্ল্ডে চলে যায়।
2: কর্মজীবন সম্পর্কে শুনলাম, এবার আপনার ক্যাম্পাস জীবন সম্পর্কে যদি আমাদের কিছু বলুন, যেমন ওয়াসেদা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশে যে এলাকায় আপনি বসবাস করেন, এখানকার কোনো বিশেষত্ব কি আপনাকে বিশেষভাবে আকর্ষণ করে?
3: ওয়াসেদা সবসময় আমাকে মুগ্ধ করে, এর প্রত্যেকটা জিনিসই এত সুন্দর। একটা ক্যাম্পাস, এটা প্রায় আমাদের 150 বছর হতে যাবে, এত সুন্দর ভাবে মেইনটেইনড। আমাদের বিশ্ববিদ্যালয়টাই মূলত একটা টুরিস্ট স্পট, আপনার এখানে মানুষ দেখতে আসে আমাদের ক্যাম্পাস। আমাদের যে কফি শপ গুলো, আপনি যে ক্যাফেতে যান, যে কনসেপ্টে যে বাগান বানানো হয়েছে, জাপানিজ তো আসলে যে মানে আর্কিটেকচার যে একটা একটু ওপেননেস থাকে আপনি দেখবেন, সেটা আমাদের প্রত্যেকটা কফি শপের সামনে ছোট্ট একটা ছোট বাগান করা, একটু এমপ্টিনেস থাকে, সুন্দর একটা বসার জায়গা, যে বসার মতন সিট গুলো আপনি কোথাও দেখবেন না। আর আমাদের প্রত্যেকটা বিল্ডিং এত টেকনোলজিক্যালি লাইক ইমপ্রুভড এবং প্রত্যেকটা জায়গায় এত হাইলি লাইক মডার্নাইজড। আপনি যদি আমাদের টয়লেট বা ওয়াশরুমে কখনো যান, আপনার মনে হবে যে আমি 5-স্টার হোটেলে এসেছি, এত সুন্দর করে রেনোভেট করা। আর ওয়াসেদার আশেপাশে রয়েছে রেস্টুরেন্ট এত রিজনেবলি প্রাইসে, যেহেতু স্টুডেন্টের পৃথিবীর সমস্ত রকমের খাবার পাওয়া যায়। আপনার সবচেয়ে যেটা কষ্ট হয় আমার, যে আমি কোথায় যাব, এইটা খাবো নাকি ওইটা, মানে এটা চুজ করাটাই কষ্ট, এছাড়া এখানে আর কোনো সমস্যা নাই। আর আপনি যদি প্রকৃতির কথা বলেন, আমাদের ক্যাম্পাসের বাইরেও এখানে আছে তোয়েমা পার্ক, এটা অনেক বড় একটা পার্ক। আর সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা আমি যেটা সবাইকে বলি ওয়াসেদা আসলে দেখবে, এটা হচ্ছে আমাদের আমাদের মিউজিয়ামগুলো।
2: শুনেই লোভনীয় মনে হচ্ছে। জাপানি ছাত্রছাত্রী যারা আপনার ক্লাস করেন আর কি, আমরা তাদের সম্পর্কে জানতে চাচ্ছি যে তারা তাদের সাথে আপনার সম্পর্কটা কিরকম, একটু বলবেন?
3: অবশ্যই, আসলে ছাত্রছাত্রী না সব দেশেই ভালো। আমি অনেক দেশে পড়িয়েছি, আমি বাংলাদেশে তো পড়িয়েছি, অস্ট্রেলিয়ায় পড়েছি, কাজাখস্তানে পড়েছি, মিডল ইস্টে পড়িয়েছি, আমেরিকায় পড়িয়েছি, জাপানে পড়িয়েছি, বাট আমি যেখানেই পড়াই প্রত্যেকটা দেশের ছাত্রছাত্রী কিন্তু ভালো, মানে এদের আমার কোনো কমপ্লেইনই নাই। বাট যদি আপনি স্পেসিফিক জাপানের কথা বলেন, এখানকার মানুষ যেহেতু বেসিক্যালি ভদ্রতা এখানকার কালচার, তারা খুবই লক্ষ্মী এবং এখানে টাইম মেনটেন করা ছোটবেলা থেকে শেখানো হয়। আমার কখনো বলতে হয় না যে তোমাদের রিপোর্ট লেট করো, কেউ আপনাকে রিকোয়েস্ট করবে না আমাকে একটু এক্সচেঞ্জ করো, আনলেস দে আর সিক অর অ্যাক্সিডেন্ট সামওয়ান ডাইড। এছাড়া তারা কখনোই মানে বিরক্ত করে না। আর আমার সাথে যদি সম্পর্ক বলতে চান, আমি নিজের টিচার হিসাবে আমি ভাবি ওরা আমার সন্তান, মানুষ করতে হবে, তো সে কারণে আমি ওদের সাথে খুবই ঘনিষ্ঠ।
2: দারুণ বলেছেন। এবার একটু ভাষা শিক্ষার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, যেহেতু নতুন একটি ভাষা ছিল আপনার জন্য, এই জাপানি ভাষা শিক্ষার সময় কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, এবং এখন যারা জাপানিজ ভাষা শিখতে চাচ্ছে সেক্ষেত্রে তাদের জন্য আপনার কোনো পরামর্শ যদি থাকে?
3: যারা এখন শিখতে চাচ্ছে তাদেরকে আগে বলি, কারণ আমারটা একটু পরে বলছে। এখন যারা শিখতে চায় তাদের জন্য আমি বলবো, এখন নতুন অনেক টুলস আছে, AI, আপনি যদি ChatGPT-কে বলেন ও আপনাকে বলে দিবে এখানে তুমি এটা শিখে নাও। আগে কথা বলাটা শিখতে হবে, মানুষ যদি কথা বলাটা না শিখে নেয়, যেমন ESP ইংলিশ ফর স্পেসিফিক পারপাস, JSP আছে জাপানিজ ফর স্পেসিফিক পারপাস, আমি দোকানে গেলে কিভাবে কথা বলবো, আমি শপিং সেন্টারে কিভাবে বলবো, আমার ডাক্তারকে আমি কিভাবে কথা বলবো, আমি রেস্টুরেন্টে কিভাবে কথা বলবো, এই কয়টা যদি আপনি আপাতত শিখে নেন না, একজন যখন আপনি দোকানে যাবেন এটা কত টাকা দাম, এটার ভিতরে কি আছে, পর্ক আছে নাকি, এর বাইরে কিন্তু আপনার সাথে দোকানদারের কোনো কথা নাই। আপনি যদি ডাক্তারের কাছে যান, আপনার কিন্তু মোটামুটি কথাটা ফিক্স, আমার পায়ে ব্যথা, পেটে ব্যথা, প্রথমে এইটুকু যখন মানুষ কথা বলা শিখে যাবে তার সমস্যা, আস্তে আস্তে একটা কনফিডেন্স আসে, আত্মবিশ্বাস যে না আমি এটা পারবো। প্রথমে যদি এবার আকাশাতানা নিয়ে বসে যায়, তখন যে ভয় আসে, যেখানে এখন আমি আপনাকে বলতেছি যে আমি এত ভাষা শিখে এসেছি, ইংরেজি, বাংলা, হিন্দি সবই পড়তে পারি, ও আরবিক, তারপরে যখন আমি এসেছি, আমি তো মোটামুটি গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে এসেছি, আমার কাছে এটা তো যুদ্ধ ছিল। আমি প্রতি রাত্রে কান্না করতাম, আমি কেন জাপানি ভাষা শিখতে আসলাম, কি এখানে, মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না, এই আইওএ কাকিকুকে আমি 100 বার মনে করলাম, আমি 100 বারই ভুলে যেতাম, কাঞ্জি তো মনেই করতে পারতাম না, এইটা হাসি, ওইটা, এইটা সেন্স গুলো আলাদা, ছেলেদের ডায়লগ একটা, মেয়েদের ডায়লগ একটা, দেশ মাস এটা সেটা, তো এই জিনিসটা হয়েছে কি, ভয়টা বাড়িয়ে দিয়েছিল, যেটা কঠিন। তো সেই কারণে আমার সময়, যেহেতু প্রথম একদম ইন্টেন্সিভ 1 বছর ল্যাঙ্গুয়েজ করেছি, তারপর 7 বছর প্রতিদিন আমি 1 ঘন্টা করে ক্লাস করেছিলাম, এবং এরপরে আপনার হয়তো N1 সম্ভব, এছাড়া আসলে এটা খুব কঠিন আমাদের জন্য। তো আগে কথাটা শিখে নিজের প্রয়োজনীয় কাজটুক চালার, তারপর আস্তে আস্তে যার দরকার সে ভাষার অক্ষর গুলা যাবে, স্পেশালি কাঞ্জি। এটা আমার তো মনে হয় আমাদের যেসব কাঞ্জি পড়তে হয়, অনেক জাপানিজ মনে পারবে না, এত কঠিন। হ্যাঁ, এটা আমার কাছে এখনো কঠিন লাগে।
2: ধন্যবাদ আপনার ভাষা শিক্ষার অভিজ্ঞতা এবং ভাষা শিক্ষার যে ইনস্ট্রাকশন, যারা নতুন করে শিখছে তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। এবার একটু ভিন্ন প্রসঙ্গ, আপনার শেকড় বা আপনার দেশের প্রসঙ্গেই কথা বলি। বাংলাদেশের কোন অঞ্চলে আপনার বেড়ে ওঠা, নিজের পরিবার এবং প্রিয়জনদের উদ্দেশ্যে অনুগ্রহ করে যদি কিছু বলতে চান?
3: আসলে আমার জন্ম ঢাকায়, আমি বড় হয়েছি রামপুরাতে, আমার দাদার বাড়ি গোপালগঞ্জে। আমার ছোটবেলার মেমোরি বলতে সব ঢাকাতেই, মাঝে মাঝে হয়তো তখন গোপালগঞ্জে দেখতাম। তো পরিবার এবং বন্ধুদের উদ্দেশ্যে যদি আমি কিছু বলতেই চাই, আমরা বলবো নিয়ম মেনে চলে। পৃথিবীর সমস্ত 8 মিলিয়ন টুরিস্ট এসেছে গত 6 মাসে, যে সমস্ত দেশের মানুষের যে শ্রদ্ধা সম্মান, এটা যদি আমরা অর্জন করতে চাই, ওদের কাছ থেকে আমরা কিছু শিক্ষা নিব, যে কিভাবে নিয়ম মেনে, কিভাবে সৎভাবে আমরা জীবনযাপন করতে পারি। এই জিনিসটা জাপানে প্রচন্ড রকম মানা হয়। তো আমার পরিবারদের বলতে চাই আমি খুব ভালো আছি, আপনারাও ভালো থাকেন, আপনারা আসেন, আমরা একসাথে এখানে ভালো থাকতে চাই।
2: ডক্টর তানিয়া হোসেন, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। জাপানে আপনার আগামী দিনগুলো আরো সুন্দর হোক, আরো সফল হোক এই প্রত্যাশা করছি। একই সাথে এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো।

0: জাপান প্রবাসীতে আজ শুনলেন টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তানিয়া হোসেনের সাক্ষাৎকার।
1: এবারে অন্য প্রসঙ্গ। গতকাল 15ই আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা আরম্ভ ভারতের। স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রত্যেক নাগরিকের জন্য রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন।
0: আর যাঁদের প্রাণের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা, তাঁদের কথা অবশ্যই স্মরণ করতে হবে। তাঁদের স্মৃতিতে জানাই আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট। 19 এপ্রিল অল্প স্বল্প গল্পের আসরে প্রচার করা হয়েছিল জয়িতা চক্রবর্তীর সাক্ষাৎকার, যিনি নিজের দেশ ভারতে ফিরে যাওয়ার আগে জাপানে তার প্রবাস জীবনে অর্জিত অভিজ্ঞতা সম্পর্কে বলেছিলেন এবং শুনিয়েছিলেন একটি বাউল গান। সেই সাক্ষাৎকার ও গানের ভিডিও অন ডিম্যান্ড বা VOD প্রকাশ করা হয় 11ই মে। সাক্ষাৎকারটি ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন নূর আলম, মোহাম্মদ আবদুল্লাহ এবং বিহারের দীপক কুমার দাস। গানের VOD শুনে তপন বসাক লিখেছেন, জয়িতা চক্রবর্তীর কণ্ঠে লালন গীতি খুব ভালো লেগেছে।
1: জয়িতা চক্রবর্তীকে শুভেচ্ছা, দারুণ লাগলো তার গান, মন্তব্য করেছেন নূর আলম। গান শুনে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ। 13ই মে প্রকাশিত এই গানের একটি শর্ট রিল দেখে ভালো লাগার কথা।

0: জানিয়েছেন শহীদুল ইসলাম। মতামতের জন্য বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানাই।
1: ওদিকে পাবনার আব্দুল কাফি চিঠিতে লিখেছেন যে নিয়মিত না হলেও মাঝে মাঝে তিনি রবিবারের অনুষ্ঠান শোনেন, অনুষ্ঠান ভালো লাগছে বলেও জানিয়েছেন তিনি, ধন্যবাদ। আচ্ছা, এবারে বন্ধুদের ভিডিও ক্লিপের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পালা। 27 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম হচ্ছে পুরনো দুর্গ প্রাঙ্গণে ওয়াটার গান লড়াইয়ে অংশ নিলেন 130 প্রতিযোগী।
0: 26 জুলাই ফুকুশিমা জেলার নিহনমাৎসু শহরের নিহনমাৎসু দুর্গের ধ্বংসাবশেষ প্রাঙ্গণে স্থানীয় চেম্বার অব কমার্স আয়োজিত ওয়াটার গানের লড়াইয়ে অংশ নিয়ে গ্রীষ্মের দাবদাহ থেকে স্বস্তি পেলেন 130 জনেরও বেশি মানুষ।
1: হ্যাঁ, গরমকালের জন্য উপযুক্ত ক্রীড়া। এই ভিডিও ক্লিপটি কিন্তু দারুণ মজার, বিশেষ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছোট ছেলেমেয়েদের উৎসাহ দেখে খুব মজা লাগছিল। একই দিনে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় আরেকটি ভিডিও ক্লিপ, যার শিরোনাম পশ্চিমাঞ্চলীয় জাপানে এক উৎসবে নৌ শোভাযাত্রা এবং আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত।
0: পশ্চিমাঞ্চলীয় জাপানের ওসাকা তেনমানগু শিন্তো মন্দিরে প্রতি বছর ওসাকা তেনজিন মাৎসুরি উৎসবটি আয়োজিত হয়। 2 দিনব্যাপী এই উৎসবের ইতিহাস 1000 বছরের বেশি পুরনো। 25 জুলাই সন্ধ্যায় হাজার হাজার আতশবাজের আনুষ্ঠানিক প্রদর্শনী দেখার জন্য বহু মানুষ সেখানে সমবেত হয়েছিলেন।
1: সারাদিন ব্যাপী দারুণ প্রাণবন্ত একটি উৎসব, যা রাতের আকাশে মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে চমৎকার একটি পরিণতি লাভ করে। দারুণ উপভোগ্য ক্লিপ বন্ধুরা, এই ভিডিও ক্লিপগুলো অবশ্যই দেখুন, আমাদের ওয়েবসাইটে আছে। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।
0: এবারে 1 জুন পোস্ট করা একটি ক্লিপ নিয়ে আমাদের বন্ধুদের প্রতিক্রিয়ার কথা বলছি। টোকিওর উত্তরে একটি খামারে প্রস্ফুটিত স্কাই পপি নামে পরিচিত অসংখ্য লাল রঙের পপি ফুলের ক্ষেতের এক অসাধারণ দৃশ্য নিয়ে এই ক্লিপটি দেখে অপূর্ব, খুব সুন্দর ইত্যাদি প্রশংসাসূচক শব্দ ব্যবহার করে ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেবাশিস দাস, সাইফুল ইসলাম থান্দার, সাইফুল ইসলাম এবং নওগাঁর আলী আহমেদ আরিফ। বন্ধু শঙ্কর হালদার লিখেছেন, জাপানের লাল রঙের পপি ফুল আমাকে রাঙিয়ে দিয়েছে।
1: মতামতের জন্য বন্ধুদের জানাই অশেষ ধন্যবাদ। এদিকে আজ 16 আগস্ট হচ্ছে জাপানের এক ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় উৎসব ওবনের শেষ দিন। পরলোকগত পূর্বপুরুষের আত্মাকে পুনরায় মর্তে আমন্ত্রণ জানিয়ে তাঁদের শ্রদ্ধা নিবেদনের অন্তর্নিহিত চেতনাধারী এই উৎসব দেশের অধিকাংশ অঞ্চলে আগস্টের 13 থেকে 16 তারিখ পর্যন্ত পালিত হলেও কিছু অঞ্চলে ওবনের সময়টা আলাদা। ওবনের সময় ছুটি নিয়ে পারিবারিক পুনর্মিলনের জন্য দেশের বাড়িতে যাওয়ার রেওয়াজ আছে জাপানে। আমাদের অনেক সহকর্মীকেও দেখছি তারা ছুটি নিয়ে দেশের বাড়িতে যাচ্ছেন এবং সেখান থেকে উপাদেয় সব খাবার দাবার নিয়ে আসছেন, যা আমরা ভীষণ উপভোগ করছি, তাই না আসান ভাই?
0: হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছেন। বিশেষ করে যখন সবাই ফিরে আসে তখন প্রত্যেকের হাতে থাকে সুন্দর একটা করে প্যাকেট।
1: সেটাই সেটাই, আমরা ভীষণ উপভোগ করছি সেসব আঞ্চলিক খাবার দাবার, বিশেষ বিশেষ খাবার দাবার। তো এই উপলক্ষে, ওবন উপলক্ষে নানান জায়গায় মেলা বসে এবং আয়োজন করা হয় নানান রকম অনুষ্ঠানের। বন্ধুরা, কথায় কথায় আসর গুটিয়ে আনার সময় হলো, এবারে বিদায় নেওয়ার পালা। আজকের আসরটি কেমন লাগলো জানাবেন আশা করি। কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসবো আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।